0: আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
1: তো হাম লোক তৃণমূল কংগ্রেস কা অফিস মে গয়ে থে আর যাকে ওহা পে হাম লোক বেঠে, তো ইস পে কোই ক্যা আরোপ লাগা রাহা হ্যায় উস পে ধ্যান হাম লোক নেহি দেঙ্গে। হাম লোগো কো বিধানসভা মে প্রিন্সিপাল অপোজিশন কা স্বীকৃতি মিল চুকা হ্যায়, উধার কা জো মালিক হ্যায় ও অলরেডি চিঠি দে চুকা হ্যায় কি জো লিজ থা ও ওভার হো চুকা হ্যায়, তব ভি ও লোক জবরদস্তি তো ও লোক বেঠে হুয়ে হ্যায়। ক্যা এফ আই আর ক্যা, কিস কারণ সে এফ আই আর? খুদ দখল করকে বেঠে হুয়ে হ্যায়। হাম লোক জো তৃণমূল কংগ্রেস হ্যায়, তৃণমূল কংগ্রেস কা জো আইডিওলজি হ্যায় উসকো হাম লোক পকড়কে রাখনা চাহতে হ্যায়, আর হামি লোক কে উপর বোল রহে উল্টা চোর কোতওয়াল কো ডাঁটে।
2: তৃণমূল কংগ্রেস কি ওয়ার্কার লোগো কো উপর উপর উপর নির্যাতন চল রহা হ্যায়, বিজেপি কা গুন্ডাই চল রহা হ্যায়, বড়া বড়া আচ্ছা আচ্ছা তৃণমূল কংগ্রেস কর্মী আপনা ঘর মে যা নেই সকতে হ্যায়। উসি টাইম তৃণমূল কংগ্রেস কি একটা গ্রুপ কো বচানে কে লিয়ে 15 মিনিট কা অন্দর সেন্ট্রাল ফোর্স আ গিয়া হ্যায়। ইসি সে ইয়ে সাবিত হো জাতা হ্যায়, ইয়ে লোক বিজেপি কা গোদ মে বৈঠ কর বিজেপি কা বি টিম হোকে কাম কর রহে হ্যায়।
3: টিএমসি কা অন্দরুনী মামলা হ্যায়, কোন নেতা কোন কবজা করেগা অফিস, কোন বিধানসভা মে বৈঠেগা, কাহাঁ বৈঠেগা, ইয়ে তো माननीय स्पीकर विधानसभा में और बाहर कानून ठीक करेगा। लेकिन ये जो हो रही है ये नहीं होना चाहिए। जनता ने उनको मैंडेट दिया विपक्ष में बैठने के लिए, 15 साल सत्ता में रह के आदत खराब हो गया है, लड़ाई करने की इच्छा नहीं है, सुविधा में रहने का आदत है। लेकिन लोकतंत्र में विपक्ष का बहुत बड़ा भूमिका होता है। हम चाहते हैं कि टीएमसी वो भूमिका का अदा करे, सरकार को दिशा दे, साथ दे करके सही रास्ता दिखाए कि जनता को सही में सुशासन मिले। ও কাম নেই কর পায়েঙ্গে তো জনতা আগে ভি সোচেগা।
4: মমতা ব্যানার্জি সাপোর্টার্স দে ওয়েন্ট টু দি অফিস, দে ওয়ান্টেড টু ব্রেক দ্য লক বাট পুলিশ প্রিভেন্টেড দেম ফ্রম ডুইং সো। পুলিশ সেড দ্যাট ইউ ক্যান্ট টাচ দ্য লক। সো দিস ইজ এন এফর্ট মেড বাই সো কল ডিসিডেন্ট টিএমসি এমএলএস in support of the BJP.
5: And the SIT probe into the alleged Ram Temple donation theft is intensifying, with investigators tracking what sources describe as a larger money trail. Investigators also took accused Avinash Shukla to a yoga center where documents were examined and a fresh search was conducted. The row has taken a political turn, with Akhilesh Yadav stating that an AI-generated video of Lord Ram, and he shared this video. In this video, Lord Ram is leaving Ayodhya and asking, have they gone into an exile again? Apparent jibe at the BJP.
6: इस वक्त मैं कौशलपुरी इलाके में उस योगा सेंटर में हूं जहां अविनाश शुक्ला को लेकर पुलिस आई थी, और यहां पर वो जगह है जहां सबसे ज़्यादा कैश बरामद हुआ था। तो अविनाश शुक्ला को पुलिस यहां पर लेकर आई थी, और ये जो बक्से रखे हैं इनकी एक बार फिर से तलाशी हुई थी, और इन बक्सों में हालांकि कोई संदिग्ध सामान नहीं मिला, कोई कैश नहीं मिला। जो कैश 20 लाख रुपए पहले मिला था और साथ में 1100 अमेरिकी डॉलर और कुछ गहने बरामद हुए थे, उसके बाद कल की तलाशी में पुलिस को यहाँ से कुछ नहीं मिला है। पुलिस ने यहाँ पर रखे जो तमाम आधार कार्ड हैं, जो कागजात हैं वो देखे।

0: बैठे हुए थे तो वो लोग आया चंद्रमा द्वीप, थोड़ा 15 मिनट 20 मिनट आधा घंटा अगर वहाँ पर रह जाते तो ऐसा ये तालामाला नहीं होता। वो छोड़ के चला गया बीइंग प्रेसिडेंट। और चंद्रमा दी ममता दीदी जब चीफ मिनिस्टर थे, सबसे ज्यादा मिनिस्ट्री चंद्रमा भट्टाचार्य के हाथ में था। तो आप देखिए, जब दीदी एक के बाद एक इंक्लूडिंग फिनेंस इंपॉर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे, तब कुछ दुख नहीं हुआ। आज ममता दीदी का देने का, ममता दीदी चीफ मिनिस्टर नहीं है, ममता दीदी को देने का कुछ नहीं है, सब दुख लगने लगा और पूरा एक्सपोज हो गया। अगर दुख लगा तो बात हो सकता है, ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश होता है, ये प्री प्लान था, पूरा प्रोसेस प्री प्लान था।
1: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
2: Let's take you through more updates coming in at the Sawo. Now, the investigation into the alleged Ram Mandir donation theft is intensifying on multiple fronts. A key trust meeting is scheduled for the 6th of July. Decision on General Secretary Champat Rai's resignation will also be decided then. Investigators are examining the assets and income sources of trust officials, probing alleged commissions in land deals, and even scrutinizing bank procedures. While the SIT has identified as many as 12 properties linked to the accused Anukalp and Lovekush Mishra, and more assets under verification and possible seizure if they are found to be purchased using stolen donation funds. Meanwhile, controversy has sparked sharp reactions from religious leaders, with Shankaracharya Swami Sadanand Saraswati demanding a complete overhaul of the trust and greater representation of all four Shankaracharyas, while other saints have expressed support for Champat Rai as he was quizzed again by the SIT. Meanwhile, there is no end to politics over Ram Mandir donation theft case. The opposition is questioning the Yogi government over the action taken so far in the case. Let's take you through more updates now coming in at the Sawo. Now, the West Asia conflict has sparked fears of a global energy crunch, with long queues for fuel supply and disruptions raising concerns worldwide. The opposition warned of an economic tsunami and a severe energy crisis. But Prime Minister Modi said that India weathered the storm through timely decisions, diversified energy through sourcing and diplomacy. The Prime Minister also launched a sharp attack on the opposition over its criticism during the West Asia conflict, accusing it of spreading fear as well as misinformation.
3: जो हालात थे उनमें घरेलू गैस सिलेंडर की कीमत 2000 रुपये तक जा सकती थी। बड़े बड़े मार्केट एक्सपर्ट यही आकलन कर रहे थे, लेकिन हमारे यहां अभी भी घरेलू एलपीजी सिलेंडर 950 रुपये से भी कम में दिया जा रहा है। गरीबों को तो उज्ज्वला सिलेंडर 650 के भी भीतर पड़ रहा है। अब से दो दिन पहले सरकार ने कमर्शियल गैस की कीमतों में भी बहुत बड़ी कटौती कर दी है।

0: country has vowed to fight back, launching a blistering counter-attack against the rebel camp. Mamata Banerjee asserted that the party office lease remains valid till 2027 and said that no one can evict the Trinamool or take away its headquarters. She even insisted that the party symbol and flag would remain with her faction and branded the rebels as traitors. Rebel camp claims that the faction has every right to enter the party office and has argued that the lease has expired. Mamata Banerjee has rejected those claims outrightly, insisting that the rebels have no legal right over the headquarters. Maintaining the lease is valid till 2027 and declaring that a residence will serve as the party office if required.
1: Education Minister, kokhono chota jela daitte chilen, jela porishad, gram sabha, panchayat toirite sahajjo korechen, ebong sahajjer hato bariyechen, sahajjer hato nariyechen. Ami kintu shobtai jani. Holdia Development Board theke, Dikha Development Board.
2: जहाँ पर विश्वास नहीं है, जहाँ पर कॉन्फिडेंस नहीं है, वहाँ पर अगर काम करना है तो वो काम ठीक से नहीं हो पाता. इसलिए हमने वो ये रेजिग्नेशन दिया.
3: चंद्रिमा भट्टाचार्य हमारा रिस्पेक्टेड दीदी था. आप देखिए उनका, वो तो उनका लड़का पहले ही उस कैंप में चला गया था. चंद्रिमा जी कल जब पार्टी ऑफिस में बैठे हुए थे तो वो लोग आया. चंद्रिमा जी थोड़ा 15 मिनट 20 मिनट आधा घंटा अगर वहाँ पर रह जाते तो ऐसा ये तालामाला नहीं होता. वो छोड़ के चला गया बीइंग प्रेसिडेंट. और चंद्रिमा जी, ममता दीदी जब चीफ मिनिस्टर थे, सबसे ज़्यादा मिनिस्ट्री चंद्रिमा भट्टाचार्य के हाथ में था. तो आप देखिए, जब दीदी एक के बाद एक, इंक्लूडिंग फिनेंस, इम्पोर्टेंट मिनिस्ट्री उनको दे रहे थे, तब कुछ दुख नहीं हुआ. आज ममता दीदी का देने का, ममता दीदी चीफ मिनिस्टर नहीं है, ममता दीदी को देने का कुछ नहीं है, सब दुख लगने लगा और पूरा एक्सपोज्ड हो गया. अगर दुख लगा तो बात हो सकता है. ओपोनेंट कैंप में अगर कोई जाता है तो इससे एस्टेब्लिश होता है, ये प्री प्लान था, पूरा प्रोसेस प्री प्लान था.
1: আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত. পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন. এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না. কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী. মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে. আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর্ড যারা, তারা আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই. তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন. বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন. যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে. গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
0: Let's take you through more updates coming in at this hour. Now, the investigation into the alleged Ram Mandir donation theft is intensifying on multiple fronts. A key trust meeting is scheduled for the 6th of July. Decision on General Secretary Champat Rai's resignation will also be decided then. Investigators are examining the assets and income sources of trust officials, probing alleged commissions in land deals, and even scrutinizing bank procedures. While the SIT has identified as many as 12 properties linked to the accused Anukalp and Lovekush Mishra, and more assets under verification and possible seizure if they are found to be purchased using stolen donation funds. Meanwhile, controversy has sparked sharp reactions from religious leaders, with Shankaracharya Swami Sadanand Saraswati demanding a complete overhaul of the trust and greater representation of all four Shankaracharyas, while other saints have expressed support for Champat Rai as he was quizzed again by the SIT. Meanwhile, there is no end to policy.

0: পার্টির সাথে বেইমানি না করে যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন এখন, বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে, আপনারা যারা বেইমানরা গদ্দাররা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সার্ড যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপি থেকেই জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন, বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি। মনে রাখবেন আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে, গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন?
1: Well, recent breaking news coming in at this hour. Let's take you through it. The U.S. President Donald Trump has issued a stern warning to Iran amid Khamenei's funeral. That's right, Trump's one-shot warning has now been issued to Iran. Trump has said in I quote that he chose talks over strikes. Trump's even gone on to warn Iranian leaders once again. He said that the leaders have been spared for negotiations. Remember that this comes amid heavy activity coming in from Iran. My colleague Nazeer, in fact, joins us from Iran at this hour. Nazeer, that's quite an important warning coming in from the US President Donald Trump. And this comes amid, of course, a funeral ceremony taking place in Iran.
2: Well, as we see, millions of people are marching on the streets of Tehran. They're clearly undeterred. Donald Trump has been, you know, warning action, bombing, all that, but we have seen even during the 100-day-long war, it didn't deter Iranians. And we see, as you can see, these young girls, women, they're carrying these photos of Ayatollah Khamenei, their supreme leader. And we have seen, if you see behind me, sea of people, look at these, they're shouting, what are you asking, why you are marching? Okay, what do you want to say? Please, no, you don't want to talk? You tell me. So they don't want to talk, but at the same time, they are saying down, down, America. So that is this, they have been slogans constantly against Israel. And people actually don't even name Israel. They call it Zionist regime. Sir, tell us, what is this whole, you know, people, millions coming, paying last respect to Ayatollah Khamenei. And at the same time, when Donald Trump is also threatening Iran that he has chosen talk for war, what is the sentiment on ground?
3: People are against any kind of compromise with America because they think they are the killers of late leader Khamenei. They are not ready to compromise with the killers.
2: Okay. So you say no compromise with killers.
3: This is the sentiment that they preach. But among the politicians, there may be different kind of idea. I don't know what people is in any kind of dialogue or agreement.
2: So tell us what, because we see so many people and number of women is so high.
3: Yeah.
2: Who start early in the morning, I saw even Tehran street is now going to Musalla, paying homage to Ayatollah Khamenei. What does it mean for the Iran after 100 days of war? What is the sentiment on ground?
3: People are getting stronger and stronger. And Musalla, which is a congregation, prayer site for the Muslims. Pay homage to the leader. And this is the day for all Iranians. And today is National Day. This is announced by the government, so everybody.

0: সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড সবটাই তো।
1: যাহা পর বিশ্বাস নেই হ্যাঁ, যাহা পর কনফিডেন্স নেই হ্যাঁ, যাহা পর আগর কাম করনা হ্যায় তো ও কাম ঠিক সে নেই হো পাতা, ইসলিয়ে হমনে ও ইয়ে রেজিগনেশন দিয়া।
2: এক সময় এসা আতা দেশ মে রেওয়ার্ড ওয়াপসি কিয়া এক সিলসিলা চলতা, ফ্যাশন হো গিয়া থা, জিসকো জো রেওয়ার্ড মিলা থা ও ওয়াপিস কর দিয়ে থে, খুব নাম আতা। আবি টিএমসি মে রিজাইন কা এক সিলসিলা চলা হ্যায়, চলেগা, পার্টি হ্যায়ই নেই তো কহাঁ সে কোন রিজাইন কর রহা হ্যায়, কহাঁ যা রহা হ্যায় সমঝ নেই আ রহা হ্যায়, এ উনকা মামলা হ্যায়, ও সমঝেঙ্গে।
3: দেখিয়ে কম্পানি জব বন্ধ হোতা হ্যায় তো কর্মচারী এক এক করকে চলে যাতে হ্যায়, ইসমে নয়ি বাত কোন সি হ্যায়। তো তৃণমূল নাম কা জো কম্পানি হ্যায় ইয়ে তো বন্ধ হো চুকা হ্যায়, ইসমে তালা লাগ চুকা হ্যায়, সির্ফ বুয়া আর ভতিজা রহেগা কালীঘাট তৃণমূল মে, আর বাকি সব আপনা আপনা, দেখিয়ে আপনা আপনা ভবিষ্য, আপনা আপনা পলিটিক্যাল করিয়ার, সবকো পছন্দ হ্যায় और सबको मालूम है। लेकिन चंद्रिमा देवी से इतना दरख्वास्त है कि अगर आपको मालूम था कि ममता बैनर्जी आपको बजट पढ़ने नहीं देती थी, बनाने नहीं देती थी, अगर आपको मालूम था इतना घोटाले है, पहले क्यों नहीं बताए? तो एनीवेज देखिए, इंसान को तो अच्छा जो विवेक है जागरूक होने में थोड़ा सा शायद उनको वक्त लगा होगा, देर आए दुरुस्त आए।
4: As India sharpens its strategic focus on the Indo-Pacific region, Prime Minister Narendra Modi is set to embark on a three-nation tour of Indonesia, Australia and New Zealand from the 6th of July. From strengthening defense and trade ties to raising concerns over Khalistani extremism, the visit is expected to cover a wide strategic agenda. Here is our report.
5: Prime Minister Narendra Modi is set to embark on a three-nation tour of Indonesia, Australia and New Zealand beginning July 6th. Modi's three-nation tour comes at a time when India is sharpening its strategic focus on the Indo-Pacific. The visit begins in Indonesia before moving to Australia and finally New Zealand. While trade, defense and maritime security will dominate the talks, one sensitive issue is also expected to feature prominently: India's concerns over Khalistani extremism.
6: In all our international engagements, whether it is multilateral or whether it is bilaterally, I think it's on record that we take very, very strong positions against terrorism and violent extremism.
5: The remark comes against the backdrop of so-called Khalistan referendums held in Australia and New Zealand in recent years. New Delhi believes both countries share its concerns over terrorism and expects the issue to be discussed during the visit.
6: I am quite confident that the countries the Prime Minister is visiting, Indonesia, Australia, New Zealand, have equally strong views on the issue of terrorism and violent extremism.
5: The first leg of the tour in Indonesia will focus on defense cooperation, maritime security and trade. The two sides are also expected to review progress on the strategic Sabang port project and discuss the ASEAN-India trade agreement. In Australia, the annual leaders' summit is expected to push defense cooperation into new areas. Both sides will also review economic ties, including progress on the trade agreement, and discuss long-pending uranium supply arrangement. New Zealand, too, is expected to feature strongly on the trade, with both countries moving towards operationalizing their free trade agreement.
6: With multilaterally as well as bilaterally, and the general idea is to ensure that international maritime law, international norms and a rule-based maritime order is preserved in all contiguous maritime zones to the Indian Ocean, because we are an Indian Ocean country.
5: From countering extremism to deepening defense ties, securing critical minerals and expanding trade, Prime Minister Narendra Modi's three-nation tour is expected to further consolidate India's strategic presence across the Indo-Pacific. Bureau Report, NDTV World.
4: And in a significant legal development, the U.S. Department of Justice has filed a detailed defense of its decision to seek